বিদ্যালয় ছাত্র ছাত্রীসকলের বারে রহনিয়া অনুষ্ঠান আঁতরিব নিভারণী রায়ে 11:02 নাথালার নিবেদন ডক্টর দিনেশ শর্মা রচিত নাটক তেজে ধোয়া জালিয়ানাওয়ালা বাগ প্রযোজনা রাজীব কুমার ফুকন আর অসীম কুমার কাজীর 7:15 আজি পুয়া প্রযোজনা কার্তিক সূত্রধরের পুয়া 7:30 নিদান অনুষ্ঠানত বাহকজনিত রোগ এই বিষয়ে ডক্টর উমেশ ফাংসুর সহ হওয়া সাক্ষাৎকার সাক্ষাৎ গ্রহণ ঔষধ ভট্টাচার্যর আর পুয়া 9:15 অকনির মেল অনুষ্ঠান পরিচিতি ইমানেই।

শ্রোতাসকলে দিল ধরক নিদ ছবিখনের ফরহান আখতার, বিশাল দদলানি, দিব্যা কুমার, আলিসা মেন্ডোনসা আর স্বপ্না পাঠকর কণ্ঠর গীতটি শুনিলে। ইমান পর শ্রোতাসকলে গীতর নিয়মীয় অনুষ্ঠান মনোরঞ্জন শুনিলে।

0: আমার এই কলেজখন ললিত চন্দ্র ভৰালী মহাবিদ্যালয় বলে কোৱাৰ লগে লগে এটা গম পোৱা যায় যে এটা পৰিয়াল ললিত চন্দ্র ভৰালী তেখেতৰ নামত এই কলেজখন প্রতিষ্ঠা হয়েছিল। অরিজিনেলি এই কলেজখন মালিগাঁও কলেজ বলে জনা যায়, পিছত নামটো ললিত চন্দ্র ভৰালী কলেজ হয়েছে। আর কলেজখন এতিয়া মানুহে জানে ইয়াতে কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স, এনেকুৱা ধৰণৰ কিছুমান নন ট্ৰেডিশ্যনেল সায়েন্সৰ সাবজেক্ট আছে, বিএসসি প্ৰগ্ৰেমছ আছে, তাৰোপৰি বিসিএ, বিএসসি আইটি এই ধৰণৰ প্ৰফেচনেল কোৰ্চ আছে, আৰু কলা শাখাৰ যিমানবিলাক ছাবজেক্ট থাকিব লাগে, ইকনমিক্স, পলিটিকেল চায়েন্স, ইংলিছ, আছামিছকে ধৰি প্ৰায়বিলাক ছাবজেক্টে আছে। মুঠ 16টা বিভাগ আছে আৰু আমাৰ যথেষ্টখিনি ল'ৰা ছোৱালীও আছে। আৰু কলেজখনত এতিয়া আমি একেবাৰে শেহতীয়াভাৱে আমাৰ যিটো নেশ্যনেল এডুকেশ্যন পলিচি তাৰ আধাৰত যিটো ফ'ৰ ইয়াৰ প্ৰগ্ৰেম, ফোর ইয়ারের প্রোগ্রামের ফোর্থ ইয়ার যেটা এইবার প্রথমবারের কারণে আরম্ভ হব গোটের কলেজবিলাকত। আর আমার কলেজতো পাঁচটা বিভাগত অলরেডি আমার নামভর্তি চলিছে, কম্পিউটার সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, ইংলিশ, আসামিস, এই বিষয়বিলাকত আমার ফোর্থ ইয়ার আরম্ভ করেছো। আর এইটাই আমার বুঝাইছে যে আমার একটা এই যেটা আমার যে শৈক্ষিক কার্যসূচীর আরও একটা সম্প্রসারণ হয়েছে। তারপরে আমার কলেজত আমার অকমান মাটি অকমান কম আছে, এরিয়াটো কম আছে, কিন্তু বাকি যে ইনফ্রাস্ট্রাকচার স্টুডেন্টের কারণে থাকব লাগে সেই সকলবিলাকে আছে। আমার চারিটাকে আমার ল্যাবরেটরি আছে, তাদের তিনটা কম্পিউটার ল্যাবরেটরি, ইলেকট্রনিক্সর কব গেলে দুটাই ল্যাবরেটরি আছে ডাঙর। তারপরে আমার একটা নীলমণি ফুকনের নামত আমি একটা অডিটোরিয়াম আমার আছে, অডিটোরিয়ামটা আগতে আছিলে, আমি নীলমণি ফুকনের নামত দিছো। আর যাওয়া বছর আমি ভূপেন হাজরিকার জন্ম শতবার্ষিকী আছে, তার রজিত খুঁয়ে একটা কনফারেন্স হল তখন নামত আমি উৎসর্গা করছো। আর আমি একেবারে শেহতীয়াভাবে সংযোজন করছো জুবিন গার্গর নামত, জুবিন গার্গ স্টাডি সেন্টার বলে আমি একটা সেন্টার খুলিছো। আর সেই সেন্টারত ইতিমধ্যে একটা লাইব্রেরি আর একটা মিউজিয়াম আমি প্রায় আমি সমাপ্ত করছো কামবিলাক। তারপরে আমার কলেজত এটা মই ইয়াতে অধ্যক্ষ হয়ে আছো আজি সাড়ে চারি বছর। এই সাড়ে চারি বছরের ভিতর মানে যিমানখিনি পারি আমি ছাত্র ছাত্রী কেনে করছো। আমি এতিয়া কলেজত প্রায় 13টামান ক্লাব আছে, যেন মিউজিক ক্লাব, লিটারেরি ক্লাব, স্পোর্টস ক্লাব, এনেকা বিভিন্ন ক্ষেত্রের ক্লাববিলাক গঠন করে দিছো, লড়া ছোৱালীবিলাকে যাতে নিজের প্রতিভা বিকাশ করব পারে সেই ধরনে আমি করি। আর মানে অধ্যক্ষ হিসেবত মানে এটাই বিচার যে কলেজের যাত্র ছাত্রী সকলে আহে, আর ইয়াতে আমার কব গেলে 50% লড়া ছোৱালী আহে অকমান দুখিয়া দরিদ্র এনেকরবিলাকরপরা গতিক আমি সরকারের যা আসনি আছে সেই আসনিবিলাকর সুবিধা দিছো। আর মানে এটাই বিচার মানে সেই কাম করো যে কলেজখান যাতে নিয়মিতভাবে ক্লাস পাতি হয়, লড়া ছোৱালী যাতে ভালকে পড়া পাতি করে ভাল ফলাফল লো পেলে আগবাড়ি যাব পারে। আর আজিকালি যেহেতু নিবন সমস্যাটা বহুত বেশি প্রকট, মানে সেই দিকট বেশি গুরুত্ব দিও। আর মানে ভাবো রাইজে এই কথা স্বীকার করব যে কলেজবিলাকর ভিতর এখন কলেজত আমি যি ধরনের শিক্ষা দিয়ে আছো, মানে কলা শাখার আর্টসর ছাত্র ছাত্রীবিলাককে আমি যে কম্পিউটারের নলেজ বা সায়েন্সর নলেজ দিবর কারণে আমি চেষ্টা করো, এই ধরনের কাম করে আছো। আমি যাওয়া বছরের পর কিছু বটা অলরেডি ছাত্র ছাত্রীর কল্যাণের কারণে আসলে, যে বিএসসি গ্রেজুয়েট এইবিল আসলে, আমি যাওয়া বছরের পর ললিত চন্দ্র ভৰালীর নাতি কমলজিৎ ভৰালীয়ে তেখেতে ছয়টা বঁটা আগবঢ়াইছে। সেই বঁটাকেইটা হ'ল আপোনাৰ বেষ্ট ষ্টুডেণ্ট বয় ল'ৰাবিলাকৰ মাজৰ পৰা, বেষ্ট ষ্টুডেণ্ট গাৰ্ল ছোৱালীবিলাকৰ মাজৰ পৰা, ঠিক তেনেকৈ বেষ্ট স্পৰ্টছ পাৰ্চন, বেষ্ট লিটাৰেৰী পাৰ্চন বয় গাৰ্ল, এনেকৈ ট'টেল আমাক ছয়টা বঁটা তেওঁ আগবঢ়াইছে। আৰু এই বঁটাবিলাকে কি কৰিছে শেহতীয়াভাৱে এই ক্লাব আর এই বটা এই গোটে কথাবিলাকে এটা আমার একটা সাংস্কৃতিক পরিবেশ একটা রচনা করা বলে ভাবো। আর যার ফলত ছাত্র ছাত্রীসকলের মাজত মানে দেখিছো তেওঁলোকে পড়া শুনার মাজতো একটা সাংস্কৃতিক মন এটা লৈছে। আমার স্পোর্টসর সুবিধা অল্প কম যদিও আমি যিমানখিনি পারি আমি দিয়ে আছো।
1: নিশ্চয়কৈ কেৱল পঢ়া শুনাই নহয়, আন দিশতো ল'ৰা ছোৱালীসকল আগবাঢ়ি যাব লাগিব, আৰু তাৰ বাবে তেওঁলোকক উৎসাহ দিয়াৰ বাবে আপোনালোকে ভালেখিনি ব্যৱস্থা গ্ৰহণ কৰিছে। এনেদৰেই এই মহাবিদ্যালয়খনৰ ছাত্ৰ ছাত্ৰীসকল আগুৱাই যাওক আমি তাকে কামনা কৰিছোঁ, আৰু আপোনাকো ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ কথাখিনি খুব সুন্দৰকৈ আমাক বুজাই দিয়াৰ বাবে, আপোনাক ধন্যবাদ।
0: ধন্যবাদ।
2: প্ৰিয় শ্ৰোতা, বৰ্তমান আমাৰ সৈতে মহাবিদ্যালয়ৰ এগৰাকী ছাত্ৰী উপস্থিত আছে, আপোনাৰ পৰিচয় জনাব।
3: নমস্কাৰ, মোৰ নাম শ্ৰী জ্যোতি শিখা দাস, মই বিএ ফাৰ্ষ্ট ছেমৰ পলিটিকেল ডিপাৰ্টমেণ্টৰ।
2: হয়, যদি শিক্ষা তোমাৰ পৰা জানিব বিচাৰিছোঁ তুমি আজি অনুষ্ঠানত কি পৰিৱেশন কৰিবা?
3: মই আজি জুবিন দাৰ এটা ধুনীয়া গীত পৰিৱেশন কৰিম।
2: আৰু যিহেতু তুমি গীত পৰিৱেশন কৰিবা, জানিব বিচাৰিছোঁ যে তোমাৰ এই গীতৰ যি যাত্ৰা কেতিয়া আৰম্ভ হৈছিল?
3: মই ঠিক মানে তেনেকৈ ক'ব নোৱাৰিম, সৰুৰ পৰাই মানে গানৰ প্ৰতি এটা চৰ্চা আছিলে, তেনেকৈ ডান্সৰ লগত চলাই চলাই মানে গানো গাওঁ আৰু লোকগীত শিকিছিলোঁ মাজতে প্ৰণীতা বৈশ্য মেধি মেমৰ তাত, তাৰপিছৰ পৰা এনেকৈয়ে গাই থাকোঁ সৰু সুৰা।
2: আমি জানিব পাৰিছোঁ যে তুমি নৃত্যৰ সৈতে জড়িত, তুমি কি কি নৃত্যৰ সৈতে জড়িত বৰ্তমান?

0: খুবই সুন্দর, তুমি খুব সুন্দরভাবে ঢোলবাদন করেছা, তোমার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছো।
1: ধন্যবাদ।
2: প্রিয়শ্রোতা, অনুষ্ঠানত এইবার আমার সহিত উপস্থিত আছে আন এগারী ছাত্র। আমি তখেতর ওসরলে আহিছো আর তোমার পরিচয়টা জানিব বিচাৰিছো।
1: নমস্কার, মোর নাম ঋষি রূপম রাজসেকা, মই দলগাঁওর হয়, টং ডিস্ট্রিক্টর।
2: আর বর্তমান কি অধ্যয়ন করে আছা?
1: বর্তমান মই বিএসসি আইডি করে আছো, থার্ড সেমিবার।
2: হয়, আর আজি অনুষ্ঠানত কি পরিবেশন করবা?
1: আজি মই এটি জুবিনদার গীত গাবলৈ চেষ্টা করিম।
2: আর রূপম রাজক গিটারত সংগত করেছে আন এগারী ছাত্র, তখেতর পরিচয়টা জানিব বিচাৰিছো।
3: নমস্কার, মনে আছে রাজকাশ্যপ ডেকা।
2: তুমি গিটার কেতিয়া পৰা শিকিছা?
3: ক্লাস ফোরৰ পৰা।
2: আৰু গান গোৱানে?
3: গান নাগাম, গিটারে বুঝাও।
2: গিটার বুঝাও। গিটারের উপরে আন বাদ্যযন্ত্র সংগত করা নে?
3: ঢোল, ড্রাম, পেড।
2: আৰু এই বাদ্যযন্ত্রের প্রতি আকর্ষণটো কেতিয়া পৰা, সৰুৰ পৰা আছে নে সৰুৰ পৰা শিকিছা?
3: সৰুৰ পৰা, কারণ আমার ঘৰত আছিল, মোৰ মামাজন অভিনেতা লগতে মিউজিশিয়ান, তাৰ পৰা ইনস্পায়ার হলো।
2: খুব ভাল লাগিল, আৰু এনেদৰে আগুৱাই গৈ থাকা। আৰু এবাৰ আমি ৰূপমৰ ওচৰলৈ ঘূৰি আহিছো, গীতটি শুনো তেন্তে।
1: ঠিক আছে।

0: খুব সুন্দরকৈ গীতটি পরিবেশন করিলা, খুব ভাল লাগিল আর তোমার উজ্জ্বল ভবিষ্যৎ আমি কামনা করছো, এনেদরে গীত পরিবেশন করে গিয়ে থাকা।
1: থ্যাংক ইউ।
2: প্রিয় শ্রোতা, হিপ হিপ হুড়ি অনুষ্ঠানের নির্ধারিত সময় শেষ হয়ে আহিল। ললিত চন্দ্র ভৰালী মহাবিদ্যালয়ের ছাত্র ছাত্রীসকলে পরিবেশন করা হিপ হিপ হুড়ি অনুষ্ঠানের দ্বিতীয় অংশটি পরবর্তী খণ্ডত আগবঢ়া হব। আজির এই খণ্ডটির পর স্নেহার সহিতে মই পম্পী ইমানতেই বিদায় মাগিছো। নমস্কার।
3: ইমান পরে শ্রোতাসকলে বিভিন্ন মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের থলিতে বাণীবন্ধন করা বাৰেৰহণীয়া গীত মাত হিপ হিপ হুড়ে শুনিলে। আজির হিপ হিপ হুড়ে অনুষ্ঠানত ললিত চন্দ্র ভৰালী মহাবিদ্যালয়ের শিক্ষার্থীসকলে পরিবেশন করা গীত মাত শুনবলে পালে। অনুষ্ঠানটির আত ধরলে স্নেহা পাঠক আর পম্পী মালাকাৰে।